प्रिय प्रिय श्रोताओं, कुछ ज्ञान की बातें हो जाए ना। अस क्या श्री एरास्मस नीदरलैंड्स ह्यूमैनिटिस्ट एंड फिलोसोफ 1469-1536। एरास्मस जी ने कहा है मनुष्य के बारे में, गजी toch dat alleen de dieren het gelukkigst zijn die niet door de mens is gedresseerd, maar die slechts bij de natuur ter scholen gingen. Agamemnon, Søren Kierkegaard, Deens filosoof, 1813-1855. Søren Kierkegaard, nekaha hem God laat zich slechts kennen naarmate de mens zichzelf wil kennen. Dat stelt hem voldoende veilig tegen alle wijsneuzen. Agamemnon, Spinoza, Nederlands filosoof, 1633-1677. Spinoza, ver weg de meesten die over gevoelens en gedrag van mensen hebben geschreven, maken de indruk alsof dat voor hen geen natuurlijke zaken zijn die aan algemene natuurwetten onderworpen zijn, maar zaken die buiten die natuur zouden staan. Je zou zeggen dat zij de mens zien als een staat in de staat. Blaise Pascal, Franswis en natuurkundige en filosoof, 1623-1662. Blaise Pascal, nekahai menusje, wat bij de dieren natuur is, noemen we bij de mens ellende. Mahagyani, hem loog apna Rabindra Tagore जी ने मनुष्य के बारे में कहा है, यारो है वस एन इंडियास मिस्टिकस डिक्टर एन नोबेल प्राइज विनर लिटरेचर 1913 लीफ्ड वन 1861 tot 1941. Rabindranath Tagore जी ने कहा है मनुष्य के बारे में, यारो alle moderne culturen hebben een wieg van steen en cement. Zulke muren laten diepe sporen na in de geest van de mens. Zij prenten ons reeds bij voorbaat de stelling in. Verdeel en heers. Albert Camus, Frans schrijver, essayist en Nobelprijswinnaar literatuur 1956. Leefde van 1913 tot 1960. Albert Camus, nekahai Manusje Kibarmiaruki, als de mens er niet in slaagt gerechtigheid en vrijheid te verzoenen, dan slaagt hij nergens in. Corrie ten Boom, Nederlands-Amerikaans verzetstrijdster en autobiografisch schrijfster, 1892-1983. Corrie ten Boom, als de mens luistert, spreekt God. Als de mens gehoorzaamt, handelt God. Als de mens bidt, geeft God kracht. Zeebaat. Victor Hugo, Frans schrijver, 1802-1885. Victor Hugo, dat de toekomst een zonsopgang is en niet een zonsondergang zal zijn, is de troost van de mens. Pindaros, Grieks dichter, leefde van 443 tot 522 voor Christus. Op Pindaros nekaha hij menusje kibarimiaruki. De mens is de droom van een schaduw. Van vandaag, Kaisri Jean-Paul Sartre, Frans schrijver, filosoof en Nobelprijswinnaar literatuur 1964, leefde van 1905 tot 1980. Jean-Paul Sartre, de mens is in het geheel niet de som
van wat hij heeft, maar de totaliteit van wat hij nog niet heeft, van wat hij zou kunnen hebben. हमारे प्रिय प्रिय सज्जनों, अभी आप कुछ उदाहरण, कुछ कहावते सुने जो मनुष्य के बारे में जाता है. विष्णु के लुइस्ट्रनार पारसेर लेरैक सिटात दी ओवर द मेंसहेट गिंगे. ये अशोमी लेकर इन बातों को मैं आप श्रोताओं को सुनाया कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते ही रहेंगे. अगला बयान की तरफ बढ़ते हैं एक बार फिर रफी साहब जी के मधुर आवाज में, स्पेशल फॉर द रफी फैंस. मुझसे मत रूठो मेरी जान, फ्रॉम द मूवी सपना, मैस्ट्रो जयदेव वर्मा के साथ पर फी एन मंगल का लिखा हुआ अति सुंदर बयान, स्पेशल आप सभी प्रिय प्रिय श्रोताओं के नाम.

ये सुनर सुनर गीत आपके लिए, हाँ स्पेशल आपके लिए, एलकताख मैन लिफा मैंसे एलकताख द्रख्त een nieuw begin in zijn en er zijn ook nieuwe kansen. Een straaltje licht, laat los wat gisteren van je vroeg. Vandaag brengt liefde en hoop genoeg.

सुने फाउन हिंदुस्तानी रेडियो से किशोर दाजी की आवाज में साथ दे रहे थे आशा भोसले जी और लता जी। जी हाँ, और उससे पहले हम सुने फिल्म दर्द से ये पहला भाग में, और उसके बाद है फिल्म प्रेम नगर से। In the fert het weekend al zien u ook toch, ja dat zeker. Maar geniet nog eerst van deze dag, van het moment. Maak mooie momenten. Ja, maak mooie momenten. Dat zijn de herinnering voor morgen, zoals ik altijd zeg. Heb een mooie dag. Een mooie moment, een mooie avond, wanneer u dit maar luistert.

0: دو دن کی زندگانی۔ میرے پیارے سننے والوں، یہ بات تو صحیح ہے۔ یہاں سے گھڑی کا وقت ہم دیکھے، گھڑی کی طرف ہم دیکھے تو گھڑی اشارہ کر رہے کہ آپ کو ہم یہاں سے دھنیواد کہتی ہوں کہ پروگرام بھکتی بھجن جو ہے، من کی پرشاد جو ہے، یہاں سے ہم لوگ مل کر اور سروان کی ہے۔ اس گھنٹے کے لیے آپ کو دل سے دھنیواد کیا جاتا ہے، ضرور سے جڑے رہنا۔ یہاں سے آپ کے لیے وگیاپن ہے، وگیاپن کے بعد آپ سے ہم ضرور سے ملیں گے۔
1: ہر کام کے لیے، ہر افرتنسی کے لیے، موت کے سمچار، فرمائش یا جو بھی خبریں آپ کو دینا ہے، آپ جائیے، ہمارا ویب سائٹ ہے اور ہمارا ای میل ہے info@fahun.fm.nl۔ ہر ایک افرتنسی، ہر ایک کام کے لیے آپ تار کر سکتے ہیں سوموار سے لے کر شکروار تھے صبح 9 بجے سے لے کر شام کو 5 بجے تک۔ اب ٹیلی فون نمبر 0736 23 2047۔ Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet, wakalat ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: De belangrijke Oost-West-pijpleiding in Saoedi-Arabië is weer in gebruik genomen, nadat deze bijna 2 weken geleden werd getroffen door een droneaanval en dicht moest voor herstelwerkzaamheden. De pijpleiding is cruciaal voor het land omdat het de mogelijkheid biedt om de drukke straat van Hormuz te omzeilen. Het nationale oliebedrijf probeert de capaciteit zo snel mogelijk weer op te schroeven, maar naar verwachting duurt het nog 1 week of 7 voordat de oude volumes weer worden gehaald. In Groenland en Denemarken haalt iedereen opgetogen adem nu het hoogoplopende conflict met de Verenigde Staten definitief van de baan is. President Trump en de premiers van Denemarken en Groenland hebben in New York een akkoord ondertekend waarin afspraken zijn gemaakt over het uitbreiden van de Amerikaanse militaire aanwezigheid op het land. Verder is afgesproken dat Groenland de baas blijft over dit gebied. Toch zijn er ook zorgen. Inwoners van een plaats waar een Amerikaanse basis moet komen zijn bang dat ze daardoor moeten verhuizen. Op een Amerikaanse basis in de Duitse Eifel is gisteren een F-16 neergestort. De piloot wist zichzelf op tijd in veiligheid te brengen met de schietstoel en kwam er met een paar lichte verwondingen vanaf. Het ging mis tijdens een oefening waar in totaal 4 toestellen aan meededen. En uit onderzoek van ABN AMRO naar pinbetalingen blijkt dat ons tankgedrag flink is veranderd door de hoge prijzen aan de pomp. Gemiddeld rekenen we per maand zo'n 10 liter minder af. Ook zakelijke rijders laten de dure pomp langs de snelweg steeds vaker links liggen en zoeken bewust een goedkope alternatief op. Opvallend is dat ze met z'n allen minder brandstof verbruiken, maar dat de files daardoor niet korter worden. Het weer nog. Vandaag krijgen we te maken met wolkenvelden en vooral in het zuiden laten de zonnestralen zich ook af en toe zien. Het wordt vandaag tussen 19 graden in het noorden en 21 graden in het zuiden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Dit is Vahon Hindustani Radio.
1: Hare kaam ke liye, har advertensie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye, hamara website hai aur hamara email hai info@fahunfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए अवतार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-36522-2047 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: Mere, piare sunne walo. आप सभी को यहाँ से एक बार फिर स्वागत कहती हूँ बुधवार के सुबह की कार्यक्रम यहाँ से हमने मन की प्रसाद प्रोग्राम सुने हैं और मन के प्रसाद सुनते सुनते यहाँ 7 मिनट गुजर गया है 8:00 आज 23 सितंबर हो चला है वह काफ़ी ज़ोर से जा रहे हैं 23 सितंबर मैंने लिफ मेंशन आल फ्रूग इन अगस्तस साग इक नोग साग इक कर्स स्पुले ऑफ द स्कापन इन द या इन एक्शन साग इक दैट अल्स एर्स्ट दस यू कुंट वेल एवं फोरस्टेलन हु स्नेल अल्स गाट Bij deze zeg ik dan, benut elke minuut. Zomer, ijsje, chala gaya, patena laga. Bahut zomer, bahut achha tha is baar. Mere khatir, main apne anubhav ki taraf se bata rahi hu ki zomer is baar bahut, bahut, bahut achha tha. Het is tot nu toe toch best heerlijk temperatuur. Op aange mein kya hoga, ye to mujhe nahi pata hai. Yahan se Faun Hindustani Radio ke taraf se aap sabhi ko bahut sare shubhkamnaen pesh kiya jata hai. Ye din ki shuruaat to ho gaya hai. Sabhi ke liye हाँ सभी के लिए जैसे भी शुरुआत तो हो गए हैं हम चाहे लाख कूदे आसमान से कूदे या आसमान तक कूदे प्रकृति अपना प्रकृति जो है जैसे चलता है वैसे ही चलते हैं और वैसे ही चलेगा हम प्रकृति के एक हिस्से हैं आने जाने आना जाना लगा रहेगा Alles gebeurt voor een goed doel. हम कभी कभी अज्ञान के कारण नहीं समझ पाते हैं पर उसमें भी सच्चाई है wij gaan gewoon lekker verder met onze programma

कितने सुंदर से फरमा दी है हमारा हरिओम शरण जी कि काहे सुतलवा हो जी मनवा जपले सीताराम सीताराम जपते जपते काम करते चलो और नाम जपते चलो। अंगस्त अंगस्त गात नीत वेग फोर दैट जे बिगिंत हेट गात वेग ओमदैट जे बिगिंत। En probeer dit eens. Ja, u gaat het zelf ondervinden. U gaat het zelf merken hoe sterk u daarvan wordt. Angst gaat niet weg voordat je begint. Het gaat weg omdat je begint. Klinkt zo klinkt simpel, maar het is ook simpel zodra u het begint. En niemand gaat u redden. U moet zelf opstaan. Wachten totdat je klaar voelt, dan wacht je voor altijd. Ja, zo simpel zijn die dingetjes. Als je gaat wachten totdat je klaar voelt, dan ben je nooit klaar. Gewoon opstaan en beginnen.

और ये समाचार भी है सेफन होफन के। ओ तो बलांत ओप दक बै ओंखलक ओ सेरत्रिस सेफन होफन के ये समाचार है और ये आज का ताजा समाचार है। एन ऑटोमोबिलिस इस दिनसदाग लात ओप द आवंत ओप सेन कोप तरह गकोमन ना एन ओंखलक हेट voertuig zit vol met deuken, autoruiten zijn gebroken en verschillende auto-onderdelen liggen op het asfalt. En het is niet bekend hoe het ongeluk op de dorpsweg, een smalle weg langs huizen, heeft kunnen gebeuren. Alleen is duidelijk dat het gaat om een eenzijdige ongeval.

of in de muren kunnen ervoor zorgen dat een gezin veel meer water gebruikt en betaalt dan wordt vermoed. Kan je lekkage, jamin kan niet chimmen, kan je toen aan je bakken mee daar wat door ja, he. Ik er waren met waterleiding in de maatschappij bollen, he. Die 5,80 liter toeken lek jij paniek bij je naaike. Volgens haar gebaseerd op een huishouden van 4 personen met een maandelijkse verbruik van 60 kubieke meter. Obole hega structureel 30 kubieke meter uitkomt. Je hebt ook 30 kubieke meter uitkomt. Obole hega is er verstandig na te gaan waar het verschil ontstaat. Je hebt ook een 100 kubieke meter gebruiken. Bole hoe het 30 kubieke meter pani gebruiken. Na je stroom volgens het groene feit ongeveer 8,5 liter water per minuut uit de kraan door de douchetijd terug te brengen tot ongeveer 4 minuten kan een huishouden. De isse band SWM bole he, maar SWM i batiana bole he, ki usambina meter check le paisa mare he, paisa mar de wenani, or tu je yet hua hajaran se paisa barie, de klant opers SWM bole krant is verantwoordelijk voor de installatie vanaf de meter tot aan de woning en moet voor werkzaamheden en erkende installateur inschakelen. Het leidingdeel vanaf de straat tot en met meter valt onder de verantwoordelijkheid van de SWM. Ja, ze meter, ook daarmee hoe ook er verantwoordelijk is, ook er beter mee jontje is, ook verantwoordelijk bij Japlon, Jano, Leo Brunswijk, Leo Brunswijk, John Hamlokke, Brunswijk, ook er bij Hega, bij ABS, directeur, en uw ABS, directeur op een auto, leek ik geile, ik wil voetbalveld, raadje kanaan, bij Gronvolostraat, mee, auto, हर के यरमिया चल के फुटबॉल लगे पार्केर करके और अपन तास ओई में छोड़ दे से ओकर बफाई लखें गैले उतुआ में कुछ निकार के लाई से बोले बे तस्वारा हां और लौड के जे गैले ब्रिंसवेई के बे भाई लियो ब्रिंसवेई तो ओकर ओतो में से देखे ओकर पाछे के कवारी एगो खिरचे पे लुक ने टांगल है और ओकर तास ना है भैया बोलेगा आप सो फुटबॉल फील्ड हाथ का पार्केर और ओकर बफाई लख गैल है हमसे मोबाइल टेलीफोन एंड toe te halen. Op dat moment leek alles nog in orde en werd niet verdacht. Gemerkt, bolle na afloop van een voetbalactiviteit liep de directeur terug naar zijn voertuig. Daar zag hij een van de achterpoort die niet volledig gesloten was. Oh, hoe was hij? 4000 euro, dollar, dat is waar mij raar. 176.000 SRD. Oor opmerkelijk ook een pistool bij Omar ha. Pistool waarna chori bhele paiswa chori hui ke chal ge bhaiya. De politie heeft de aangifte gedaan. Dat de auto met itra dheer paisa leke chale bhaiya. Directeur heega ABS ke. Dat mag helemaal niet mensen. Hier pe badka badka admi loke jebi me kali krediet kaart re bhaiya. Kabhi paisa leke chalve na kare. Baki usse ujjer paisa bhaiya. Ta kahan tu leke. Chaliyo bhai. Ta auto me dhare raat itra paisa ukar. ओकर चोरी हुई है भाई तो ऐसे बतिया है हमारे प्यारी प्यारी नानी लोन श्रीनाम के न्यूज़ से भाई तो हम बोली आप लोग को बता दे एक बहुत बड़का और लोग तैयार फिन हुई है भैया बिया सऊदी अरबिया में ये चीज भइल है सऊदी अरबिया में बहुत जबरदस्त यानी कि यमन से हुतुस जाय के और दागी से और उस सब एगो ड्रोन भी दागी से गए जो मक्का है जहां पे अल्लाह के घर सब बोले हैं अल्लाह के घर पे जाय के दागी से भैया ये बात हैगा यानी कि सऊदी अरबिया में और ये तो इतना बड़का हुआ अब का भइले सऊदी अरबिया में अभी हुतुस जो ने हुतुस कौन च करे है हुतुस रे बेला हैगा यमन के और ये सब गए है सऊदी अरबिया में भैया यहां बतावे गए है द स्पनिंग टू सऊदी अरबिया एंड हुतुस रे बेला यमन सेन इन सितंबर
opnieuw hevig geëscaleerd na een nieuwe reeks aanvallen op de Marsen. Toen ja wat eigenlijk he, Turkije, Oro-Yaniki, Saudi-Arabië, Oro-Yaniki, Pakistan, ze hebben een soort NATO-teken kalleraki gemaakt is met je probleem hoi, dat hamle milke oce ladak hoi, ab Saudi-Arabië koopper itra barka duk he, or ze hebben Jemen ke, Hutus rebellen jij ke, ketra jagha ego parka teel ke pijpleiding vidag deze, oro jojon koning hega, en Saudi-Arabië ke ab ieder uder madat khoje bhaiya, hier bataye gaye hai. Hutu aanvallen, de Hutu rebellen voerden raketten, drone aanvallen uit de diep in Saudi-Arabië aankwamen onder meer bij de hoofdstad Riyadh en nabij de kritieke infrastructuur sluiten. Uit voorzorg is onder meer een belangrijke oliepijpleiding naar de Rode Zee tijdelijk afgesloten na eerdere sabotage en dreigingen. Mensen, op de vluchtelingen door de opleving van de gevechten in Jemen en de wederzijdse bombardementen zijn het jaren en nu vlug zijn op de vlucht mensen. Ja, wat aanwege achtergrond van de conflict tegen proxyoorlog tegen conflict in Jemen geldt al sinds 2015 ze, als een slepende proxyoorlog tussen regionale grootmacht Saudi-Arabië steunen aan de erkende Jemenische regering en Iran steunen aan de Hutus. Iran kabelen rebellen groepen kabelen ondersteund krijgen. De aanvallen raken ook de internationale scheepvaart in de Rode Zee en start van de Bab al-Mandab, wat zorgt voor grote economische en een politieke zorgen mensen. Internationale recht willen Amnesty International willen Amerika herhaaldelijk gewaarschuwd voor de minste humanitaire crisis kende van de internationale recht door alle strijd van de partijen in Jemen mensen. Toen je maand Jemen keer. Toen je oorlog kap doen bij ego abbe. Abbe ego, jane ki na don hove a dusra orlog suru ho jahe ma yaro. Aandei ka bole hai, aandei ke kranti me likal hai. Nu ook dreigende escalatie tussen de Hutus in Saudi-Arabië. Wat zit er achter? Ha. Bole hai ga Hutu rebellen Jemen we bole hai. Saudische hoofdstad Riyadh me aanval krise ga. Drone se, raketten se. Zelf ego drones hebben makkap en dagi sega maar afweersysteem yani ki Allah ke jun ghar hai huwa pe Allah ke darbar jun hai makka oke bacha lehi se dosto wie zijn de Hutus ook alweer en waarom hebben ze ruzie met de machtige buurman Saudi-Arabië bole hai er was een tijdelijke tijdje betrekking rustig in Jemen, maar een bliksemaanval van de Hutus maakte dat vorige week een einde aan de rebellen veroverde de eerste belangrijke haven Mokka. Op de regeringstroepen daarna namen ze een eilandje in de straat van Bab el-Mandeb. Ook is een lille zei Jemen, we mezelf mensen. Op buurlandje de Saudi-Arabië een bon genoot tegen van de Jemense regering. Het regerende raketten op de Hutus die spreken van meer dan 700 aanvallen. Gisteren sloegen de rebellen terug en bestookten de Saudische hoofdstad Riyadh met raketten. De ikerbare me op deko Pakistan help kareki nakare he. Bakkie i probleem hoe hij gaat. Hutus 2014 mee. Sana in namen begonnen de Saudis met verenigende bombardementen. Die leverden nauwelijks iets op. Baabki de kojaike. Tjahle buitale bhaiya in dam. Saudi-Arabië in de chati pe, hamare janta, op het eigen 73 gewonden bij Hutus aanvallen op Saudi-Arabië. जनता जैसे जैसे सऊदी अरबिया की न्यूज़ आएगी आपको हम बताते ही रहेंगे मतिस हिल एरमेंस वो बखान और तेल हम लोग के इतना महंगा आएगे भैया इतना महंगा आएगे अब यहां त्रे माख लेकर बासिन ग्रीनलैंड बावर ना दिल में देने मार्केट एन ग्रीनलैंड दोस्तों जाने त्रे भी मात्रा ग्रीनलैंड लेवे मार मत ओवरलेग में देने मार्केट
मा के ओके को लेखर बासेस जाई के खुरुद लांत में धरे के तब बोले नाली देसवा। तो ये बात है खुरुद लांत में और जहां जहां तुरिम गए भैया ईरान में और लोग भैले उधर अबे दो ना भले रुसलान उक्राइन उक्राइन से ईरान अमेरिका से अब यहां शुरू हुई के सऊदी अरबिया से और हुतु से और अबे का और हुई भैया आप देखो तुर्क ये हेल्प करे हैगा सऊदी अरबिया के कि ना हेल्प करे है। तो जैसे जैसे समाचार रहेगा वैसे वैसे बताना हमारा काम है नानी जोनी के काम है बताने के लिए। तो हम एक गीत की ओर जाते हैं।